বাইলা কুইং আলা এতে দক্ষিং আ দায় বেলকি মিতিললে আলাং মিতিল কেরিং কিরছিং দায় মিতিল এতে বেলেন আবাদিং নিসি জুন্ডি বাজুং আবাদিং সি জুন্ডি বাজুং না ইনে মিতিললে বেলেন ইসকেইং নাকি কোয়েন কোয়েরলান্দে কিরছিং দিম বেলে দিম বেলে আবার এসে জুন্দি জীব জুমো না কোয়া আলকিম বেলে কিরসিং বা কেন দিন দিও নাকি কোয়ারা কেঙি না জি দু আবার দিম বেলে এসে জুন্দি রাজকি কোয়া জাম্ব না মা এলাই মিথিল ইংলিশ বেলেন কি আলান দায় বেলে ফুটো কারিং দায় বেলে এসি কায়ন দোলা কুড়িয়েছি না কি দু কিরসিং না কি নুন কুন্দে না খায় দোলা দায় বেলে এসে কিরসিং দায় বেলে এসি ইন আলান কুরুব তুলে আলাই আল কি কোয়াইং আর রাই না কোয়া দি কারি কিম বেলে আসি কলু কোয়া সঙ্গা আকুয়ে রেবা না ইনকাম কিম বেলে দিয়ে বেলে তুলে আলাই নমাই রাই না না ইনকামিং আলাম কোয়া দিয়ে বেলে বার কে না না কি দোলা কুড়িয়েছিয়া না টং আলান দোক এসে কিরসিং না কোয়া আবার এসে কিরসিং আবা দায় বেলে তবু এরেন বঞ্জুয়া না কোয়া সঙ্গা কে কি বেলা জুয়ে আসা না আসকাল আবা ইয়ং আসা আকিম দু আবার দিন বেলা জুয়া কি কোয়াং আজাম জি ইন্দালাং বা জুয়া না লিয়া দিন ওরে না কেব নমাই লাইনি না কোয়া কিম বেলা আসি কিন দোলা কুমিটি আনে ইয়ং আর কিন্তু কিরসিং না দিন কুয়ে দোক আবার কোয়াং বেলে সোম নিয়া দোক এরা বেলে এসি বেস ইউটি না সিং দিন বেলা লম না সিং এরা বেলে এসি লম আল ইয়েপকে গুদপি ও ইয়েকে গ্রাই পি বাস লম না কি নমা এলাইনি না কুয়েল আনাম কোয়া দোলা কিরসিং না দোলা কামিং না ইয়েন দোক কিরসিং না কোয়াশি কলিয়ালা কেবা আলাং কিরসিং নমা এলাই না কি ইনকামিং আলাং কায় দাম বেলে কিরসিং না কায় দোলাশি কুড়িয়েছি না কোয়াশি কলি আলাং কোবা আলান দাম বেলে কিরসিং কোয়াত